নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমার আন্তরিক ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের আমাদের মোদের গরব মোদের আশা আহামরি বাংলা ভাষারই অনুষ্ঠান সাতরং। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী চাইবাসা কেন্দ্র হইতে FM-এর 101.7 মেগাহার্টসে। আজ উপস্থাপনায় রইলাম আমি তাপসী নন্দী। বন্ধুরা, আজ হলো 25শে বৈশাখ। বাঙালি ক্যালেন্ডারের কেবল একটি তারিখ নয়, এটি একটি আবেগের নাম, সংস্কৃতি ও চেতনার উৎসব। এই উপলক্ষে এবং এই মহান দিনটিতে বিশ্বকবির প্রতি শ্রদ্ধেয় প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে এই দিনটির জন্য অনেক অভিনন্দন। 1268 বঙ্গাব্দের এই দিনেই, যা ছিল 7ই মে 1861, কলকাতার জোড়াসাঁকোরে ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে কবিগুরুর জন্মজয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সাথে পালিত হয়, যা বাঙালির আত্মার সাথে মিশে আছে। অঙ্কে গণনা করতে গেলে প্রথমত নতুন প্রাণের আগমন, হে নতুন দেখা দিক আর বার। রবীন্দ্রনাথ নিজে 25শে বৈশাখকে দেখতেন নবীনতার প্রতীক হিসাবে। তিনি লিখেছেন, রাত্রি হলো ভোর, আজি মোরা জন্মের স্মরণ পূর্ব বাণী, প্রভাতে রোদ্রে লেখা লিপিখানি হাতে

করে আনি, দ্বারে আসি দিল ডাক, পঁচিশে বৈশাখ। এ দিনটি যেন জীবনের ক্লান্তি ও জরা জীর্ণতাকে পিছনে ফেলে নতুন আলোকে স্বাগত জানানোর বার্তা বয়ে আনে। কালবৈশাখী ঝড়ের মতোই তিনি বাঙালির জীবনে এসেছিলেন এক অদম্য সৃজনশীলতা নিয়ে। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ কবির প্রাসঙ্গিকতা বললে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সুখ দুঃখ, উৎসব অনুষ্ঠান, প্রেম বিবাহ সব কিছু সঙ্গী। তার সৃষ্টিকর্ম মানুষের জীবনের প্রতিটি অনুভূতির সাথে জড়িত। তবে এখন আমরা শুনে নেব এই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষেই একটি বিশেষ অনুষ্ঠান।

0: আজ রবীন্দ্র জয়ন্তী, আমাদের হৃদয়ের কবি, আমাদের ভাবনার পথের প্রদর্শক, দুঃখ সুখ একান্ত বিরহের গান, জীবনের আশ্রয়, চির আপনার মানুষ রবীন্দ্রনাথের জন্মদিন আজ।
1: সেই যে সহজ পাঠ হাতে নিয়ে জীবনের পাঠের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা, তখনই তার সাথে আমাদের পরিচয়। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া, কিংবা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপর জীবনের প্রান্তে উপান্তে কত রকমভাবে যে তাকে খুঁজে খুঁজে ফেরা, আর আমাদের নিজের অজান্তে তিনি হয়ে উঠলেন ধীরে ধীরে আমাদের পথ চলার আনন্দ। তার চোখ দিয়ে দেখা, তার চোখ দিয়ে দেখা আমাদের ছোট নদীকে, মলয় বাতাসকে। আহ্বান জানালাম শ্যামল সুন্দরকে, কিংবা রুদ্র গ্রীষ্মের প্রলয় তাণ্ডবকে। আজ এই পঁচিশে বৈশাখের এই ক্ষণে, যখন মন্দ মলয় বাতাসে কোকিলের কুহুতান মিলে যায়, যখন অশোকের লালিমায় বাংলার বুক রাঙা হয়, তখন আমাদের হৃদয়ের গভীরে জেগে ওঠেন আমাদের রবীন্দ্রনাথ। তিনি শুধু কবি নন, তিনি প্রকৃতির পূজারী, আত্মার দ্রষ্টা, শিক্ষার আলোকবর্তিকা, দেশপ্রেমের মহানায়ক এবং বিশ্ব মানবতার অমর বাণীকার। আজ তার জন্মজয়ন্তীতে আমরা তার চেতনার বিচিত্র আলোকে এক সূত্রে গেঁথে নিবেদন করি, হে নূতন দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ।

এই যে খোঁজ, এই যে নতুন তরু খোঁজ, কেন এভাবে অস্থির করে দেয় আমাকে? কেন আমাকে ভেঙে ফেলে জোরে, আবার ছুটে যেতে সাহায্য করে অজানা অসীমে? আর তখনই মন বলে, প্রকৃতির কোলে মাথা রেখে আধ্যাত্মিকতার গভীর সাগরে ডুব দিয়ে, শিক্ষার মুক্ত আকাশে উড়ে এবং জাতীয় চেতনার উদার নীলিমায় মিলে।

রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিরই সন্তান। তার কাছে গাছ ছিল বন্ধু, নদী ছিল জীবনের ধারা, আকাশ ছিল অনন্তের আহ্বান। প্রকৃতির মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন ঈশ্বরের মুখ। তিনি প্রথম আমাদের চোখ খুলে দিলেন, বললেন, ভালোবাসো, ভালোবাসো। এই পথ, মাঠ, ঘাট, নদী, নালা সব কিছু নিয়ে তুমি ছড়িয়ে আছো সব কিছুতে। ঠিক এইভাবেই আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্ত।

সঙ্গে কথাও বলেছেন, তার প্রেমে মগ্ন হয়েছেন এবং আমাদেরও মগ্ন করেছেন। আজ যখন আমি জামশেদপুরের রাস্তায় হাঁটি, দেখি হলুদ রাধাচূড়ায় ভরে আছে পথঘাট, খরকায় বয়ে যাচ্ছে ঝিরিঝিরি স্বরে, শুনি বৈশাখের কালবৈশাখীর তাণ্ডব নৃত্য, আর মনের ভেতরে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীতের কোনো সুর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই গ্রীষ্ম শীত বর্ষা ঘেরা শহরটির দিকে। যেন আমাদের সবার ভেতরে একটা অমল জেগে ওঠে, তখন মনে হয় এক ছুট্টে দৌড়ে চলে যাই ডিমনা লেকের কাছে, বিরাট মাঠটার কাছে। মনের ভেতরে জেগে ওঠে বিবেকবোধ। আজ যখন পৃথিবী পরিবেশের কানায় ভারাক্রান্ত, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম আমাদের চোখ খুলে দেয়। প্রকৃতি আমাদের মা, তাকে রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় ধর্ম।

তাঁর আধ্যাত্মিকতা ছিল প্রেমের, সমর্পণের এবং বিশ্বচেতনার। তিনি শিখিয়েছেন যে ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই, তিনি আছেন আমাদের অন্তরে, প্রকৃতির বুকে নিবিড়ভাবে একান্ত করে। গীতাঞ্জলির পাতা উল্টায় যখন দেখি, এক একটি গানই এক একটি জীবন দর্শন।

রবীন্দ্রনাথ আমাদের কাছে অতল সমুদ্রের মতো। তার দর্শন, ভাবনা, চিন্তাধারা আজও প্রাসঙ্গিক এবং তিনি আমাদের অহংকার। আজও তার সেই ঐশ্বর্যময় ভাবনার ধারক এবং বাহক এই সারা বিশ্ব। রবীন্দ্রনাথ শুধু বাঙালির কিংবা ভারতের নন, তিনি বিশ্ব নাগরিক। আজ তার জন্মদিনে আবারও জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এবার আমরা একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি।